0: দশমা পাহা অনুতনাই দশমা হাতা লাখান্ড রেডিও আইটিএন সেভে শ্রীলঙ্কা হান্ড
1: বেলাম সসতনাই
2: বেলাম ওপবেত কেন আবে
3: বার্তা পিট বার্তা কবনি কোটি আটে এনএলবি দানড়ে তহনে লুতরাইয়ে প্রতি সংবর্ধনেট তেমন্ত শক্তিয়ক পেমিন ওবাত দিনবা রটাত দিনবত দাননি দহনে বিলদিগেন ওবাত কোটিপতি কুওয়ান